আজ বুধবার, ছয়ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 27শে মে 2026 খ্রিস্টাব্দ, 12ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়।

ভোর 4:55 হয়ে 13 সেকেন্ড, সূর্যাস্ত সন্ধে 6:11 হয়ে 24 সেকেন্ড। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে, এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 24 সেকেন্ড।

0: Modi, in his Independence Day speech from Redford last year, had announced about the high-level committee on demographic change.
1: मैं आज देश के सामने एक चिंता एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूँ। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा। और इसलिए एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: द कमिटी विल सबमिट इट्स रिपोर्ट विद इन वन ईयर। इफ नेसेसरी द टेन्योर ऑफ द कमिटी मे बी एक्सटेंडेड बाय अप टू 6 months। विद अनुभव मिश्रा, दिस इज विष्णु पीएस, आकाशवाणी न्यूज, दिल्ली।
2: Central Board of Secondary Education, CBSE, has clarified that there has been no security breach in its actual on-screen marking system used for evaluation of answer books. The board said that the URL cbse.onmarks.co.in is the testing site only with the sample data for internal testing and review purposes. CBSE emphasized that no security breaches have come to light on the portal deployed for the actual evaluation work. The board stated that on-screen marking system has been implemented to enhance transparency in assessments with strong grievance redressal mechanisms. The board also reassured the concerned that robust safeguards are in place to ensure the integrity and security of the evaluation platform. India Meteorological Department, IMD, has issued a red alert predicting heat wave to severe heat wave conditions over Madhya Pradesh, Uttar Pradesh and Vidarbha today. The weather agency has also forecast heat wave conditions over Delhi, Haryana, Chandigarh, Punjab, Rajasthan, Chhattisgarh, coastal Andhra Pradesh, Himachal Pradesh, Jammu and Kashmir, Ladakh, Jharkhand, Odisha, Telangana and Uttarakhand for the next 2 days. IMD has also predicted hot and humid weather conditions over Gangetic, West Bengal, Konkan, Goa, Odisha, Saurashtra, Kutch, Tamil Nadu, Puducherry and Karaikal during the next 2 days. Met Department has also predicted heavy rainfall over Bihar, interior Karnataka and the northeastern region till Sunday. According to the Met Department, thunderstorms accompanied by lightning and gusty winds are likely over Kerala, Mahe, Lakshadweep, Madhya Maharashtra, Marathwada, Rayalaseema, South Interior Karnataka, Tamil Nadu, Puducherry, Karaikal, Telangana and parts of Northeast. Royal Challengers Bengaluru stormed into the final of the IPL 2026, beating Gujarat Titans by 92 runs in qualifier 1 match at Dharamshala last night. Chasing a mammoth target of 255 runs set by Royal Challengers Bengaluru, Gujarat Titans were all out for 162 with 3 balls to spare. And that is the end of this news bulletin.
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন জেনে নেব আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। সকাল 6টায় শুরু হয়েছে একযোগে প্রচারিত অনুষ্ঠান। সকাল 6:15 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সুবদ্ধ সঙ্গীত, এ অনুষ্ঠানে খেয়াল শিল্পী পণ্ডিত উল্লাস কাসিলকার, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদীপ্ত গায়েন, 6:35 রামচরিত মানস, আজ শুনবেন 123তম পর্ব, 6:45 ভজন শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ, 8:30 গিটার শিল্পী প্রভা দাস, 8:50 লোকগীতি শিল্পী সম্বরণ চক্রবর্তী, 9:10 রসধারা উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সুফিয়া শিরিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, দুপুর 12:00 সুরভি উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি শিল্পী দেব কুমার দে, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদীপ্ত গায়েন, 5:20 উর্বশী উপস্থাপনায় চয়নিকা দত্ত, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা এবং 6:30 গুলগুলসান, এই দুই অনুষ্ঠানের উপস্থাপনায় চয়নিকা দত্ত, 7:10 লোকগীতি শিল্পী সম্বরণ চক্রবর্তী, সাতরাতে ঋষ দর্পণ, উপস্থাপনায় চয়নিকা দত্ত, রাত ৮টায় হিন্দি ছায়াছবি।

গান 8:15 ইংরেজি সাপ্তাহিক পত্রিকা হরাইজন, 8:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস, গ্রীষ্মকালীন ফসলের রোগের আক্রমণ ও প্রতিকার বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল, 6:40 আপনার স্বাস্থ্য, খাবার টেবিলে বিষ ডাক্তার অনুপম পালের কথিকা শুনবেন প্রথম পর্ব, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সম্মান রায় ও হৈমন্তী দে, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজুয়ানা চৌধুরী বন্যা, 8:00 জানা অজানা বায়ো ইঞ্জিনিয়ারিং সুব্রত বসু এ বিষয়ে বলবেন শুনবেন দ্বিতীয় পর্ব, 8:05 নজরুল গীতি শিল্পী মদন মান্না, 8:20 বাংলা কথিকা আমার বাবা নরেন্দ্র দেব বলবেন নবনীতা দেবসেন, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 ছুটির ঘণ্টা লাইভ ফোন ইন অনুষ্ঠান, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফার সাক্ষাৎকার শুনবেন অনুষ্ঠানে উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী, 11:00 যুববাণী অনুষ্ঠান বলতে চাই উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও ব্রতদীপ মুখোপাধ্যায়, বেলা 12:00 গিটার শিল্পী প্রভা দাস, 12:15 লোকগীতি শিল্পী সম্বরণ চক্রবর্তী, 12:35 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, বাল্য বিবাহমুক্ত ভারত আলোচনা অংশগ্রহণে ডক্টর সুপর্ণা গঙ্গোপাধ্যায়, ডক্টর ঐন্দ্রীলা বন্দ্যোপাধ্যায় সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 1:50 মহিলা মহল উপস্থাপনায় সোমা সাহা, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:05, 2:30 আধুনিক গান, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্যবাগ, 5:30 বিদ্যার্থীদের জন্য 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় দশম স্থানাধিকারী শাশ্বত মাইতির সাক্ষাৎকার, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি পুলিন চন্দ্র মান্ডি ও সহশিল্পী বৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে অতিথি মনোরঞ্জন মুর্মুর সাক্ষাৎকার শুনবেন, 6:40 কৃষি কথারাসর কাজী নজরুলের পল্লী ভাবনা আলোচনায় সোনালী কাজী সায়নী মতিলাল বনানী চট্টোপাধ্যায় সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক, এরপর অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রকল্প নিয়ে ডক্টর বিশ্বজিৎ পান্ডার সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, 7:30 সমীক্ষা, 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, বৈবাহিক আইন বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণ এ বিষয়ে আইনজীবী সংঘমিত্রা দাস চট্টোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি শিল্পী দেবকুমার দে, 9:30 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 9:45 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শিল্পী মদন মান্না, 10:55 ভজন শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়, রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ঠুমরি শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শুনছিলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, এখন সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত উল্লাস কারসলকার, রাগ ভৈরব এবং তারপর প্রভাত ভৈরব।

সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে এতক্ষণ খেয়াল শুনলেন শিল্পী পণ্ডিত উল্লাস কাসলকার। প্রথমে রাগ ভৈরব এবং এরপর প্রভাত ভৈরব রাগে শুনলেন খেয়াল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুদীপ্ত গায়েন।

এতক্ষণ পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী সুদীপ্ত গায়েন। আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা। এখন শুনবেন ধারাবাহিক রামচরিত মানস। আজ শুনবেন এ ধারাবাহিকের 123তম পর্ব।

শুনছিলেন ধারাবাহিক রামচরিতমানস। আজ শুনলেন ধারাবাহিকের 123তম পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী কলকাতা সঞ্জয়িতা। এখন শুনবেন ভজন শিল্পী সোমবুদ্ধ চট্টোপাধ্যায়। শিল্পীর কণ্ঠে প্রথমে শুনবেন কবীরের ভজন, এরপর তুলসীদাসের ভজন। শিল্পী সোমবুদ্ধ চট্টোপাধ্যায়।

এতক্ষণ প্রথমে কবির, এরপর তুলসীদাসের ভজন শুনলেন শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

বন্ধু, তোমাকে যদি জিজ্ঞেস করি কেমন আছো, তার উত্তরে প্রথমেই একটা দীর্ঘশ্বাস ফেলে তুমি জবাব দেবে, বাপরে যা গরম। এই অবস্থার জন্য দায়ী বোধ হয় আমরাই। গরমের এই অসহনীয় দাবদাহ যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, প্রকৃতিকে আঘাত করে মানুষ কখনোই স্বস্তিতে বাঁচতে পারে না। একসময় যে পৃথিবী সবুজে শীতল বাতাসে ভরা ছিল, আজ মানুষের অসচেতনতা, বৃক্ষনিধন, দূষণ এবং প্রকৃতির প্রতি অবহেলার কারণে সেই পৃথিবী ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আমরা ভুলে গিয়েছিলাম যে মানুষ প্রকৃতিরই এক অংশ, প্রকৃতিকে ধ্বংস করে নিজের অস্তিত্ব রক্ষা করা একেবারেই সম্ভব না। আজকের এই তীব্র গরম, জলের সংকট কিংবা পরিবেশের ভারসাম্যহীনতা সেই ভুলেরই নির্মম প্রতিফলন। পৃথিবী জানো তো আমাদের শুধু বাসস্থান নয়, আমাদের অস্তিত্বের ভিত্তি। তাই প্রকৃতিকে ভালো রাখা, পরিবেশকে রক্ষা করার দায়িত্ব শুধু নয়, এটি আমাদের আগামী প্রজন্মের প্রতি একটা গভীর অঙ্গীকার। আমি তোমার কথা বন্ধু অঙ্কিতা, রয়েছি তোমার সঙ্গে। আজ এই সকালে তোমার সঙ্গে যে বিষয় নিয়ে কথা

বলবো সেটা কিন্তু আজকালকার দিনে একটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। সেটা কি বলতো? সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়ন কেমনভাবে সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত কেমনভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ঘটছে সেই নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। তার আগে এখন সময় আজ এই দিনে

1890 সালে আজকের দিনে যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য জন্মগ্রহণ করেন। ছাত্রাবস্থায় যতীন্দ্রচন্দ্র 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ আন্দোলনে উদ্বুদ্ধ হন এবং স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। 1915 খ্রিস্টাব্দে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েন এবং সমুদ্র সৈকত অঞ্চলে 4 বছর অন্তরীণ থাকেন। 1924 খ্রিস্টাব্দে গ্রেফতার হয়ে 5 বছর কারাবাস করেন। 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হলে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোগী হন। 1919 সালে আজকের দিনে জালিয়ানওয়ালাবাগ হত্যাযজ্ঞের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড চেমসফোর্ডকে চিঠি দেন। 1930 সালে আজকের দিনে নিউ ইয়র্কে 1046 ফুট বিল্ডিংটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, যেটি সে সময় মানুষের তৈরি দীর্ঘতম ভবন। 1964 সালে আজকের দিনে জওহরলাল নেহেরু পরলোক গমন করেন। তিনি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি শুধু ভারতের প্রথম প্রধানমন্ত্রী নন, আধুনিক ভারতের স্বপ্নদ্রষ্টাও ছিলেন। তাঁর চিন্তাধারা, মানবিকতা এবং দূরদৃষ্টি স্বাধীনতার পর নতুন ভারত গঠনের ভিত রচনা করেছিল। জওহরলাল নেহেরু ছিলেন এক স্বপ্নবাহক মানুষ, যিনি বিশ্বাস করতেন একটি জাতির প্রকৃত শক্তি তার জ্ঞান, মানবতা এবং উদার চিন্তার মধ্যে নিহিত রয়েছে। তাই ভারতীয় ইতিহাসে তাঁর নাম শুধু রাজনীতির পাতায় নয়, এক আলোকিত মানুষের প্রতীক হিসেবে চিরস্মরণীয়। 1995 সালে শ্যামাদাস চট্টোপাধ্যায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাঙালি পরমাণু বিজ্ঞানী পরলোক গমন করেন। কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে কর্মজীবন শুরুর পর শ্যামাদাস চট্টোপাধ্যায় 1949 সাল থেকে 1951 সাল পর্যন্ত কানাডার ওটাওয়াতে কাউন্সিলে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন। 1952 খ্রিস্টাব্দে দেশে ফেরার পর বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু তাঁকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে লেকচারার পদে নিয়োগ করেন। পরে তিনি রিডার পদে উন্নীত হন। এখানে তিনি রেডিও কার্বন ডেটিং ল্যাবরেটরি স্থাপন করে ভারতে প্রথম দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি প্রথম পশ্চিমবঙ্গের বীরভূমের বক্রেশ্বরে হটস্প্রিং বা উষ্ণ প্রস্রবণে যে হিলিয়াম গ্যাস আছে তা প্রমাণ করেন। অসুস্থ শরীরে 1921 খ্রিস্টাব্দে তাঁর সর্বশেষ গবেষণাপত্রটির বিষয় ছিল ক্লোরোফিল থেকে বিদ্যুৎ উৎপাদনের চমকপ্রদ পরীক্ষা।

বন্ধু, আজকে তোমাকে একটু আগেই বললাম আমি তোমার সঙ্গে কথা বলবো বিশ্ব উষ্ণায়ন নিয়ে। কি জানো তো, বিশ্ব উষ্ণায়ন আজ শুধু পরিবেশের সমস্যা নয়, এটা মানুষের দৈনন্দিন জীবনযাত্রার এক গভীর সংকট হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির ফলে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে নানান দিক থেকে। দেখতেই পাচ্ছ যে প্রতিদিন প্রচণ্ড গরমে কাজ করার ক্ষমতা কেমন কমে যাচ্ছে, অসুস্থতা বাড়ছে, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলে বুঝবে, বিশ্ব উষ্ণায়নের মতো এত বড় সমস্যাটার শুরু কিন্তু আমাদের বাড়ি থেকেই। আমরা ভাবি যে আমার একার জন্য আর কি হবে, কিন্তু পৃথিবীর কোটি কোটি মানুষ যখন একই ভুল প্রতিদিন করতে থাকে, তখন সেই ছোট ছোট ভুলই একসময় বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। বন্ধু, সেই বিষয়গুলো নিয়ে কথা

চন্দ্রবিন্দুর গানের সঙ্গে সঙ্গে ফিরে এলাম তোমার সঙ্গে। গানের আগে তোমাকে একটা বিষয় বলছিলাম যে আমাদের কিছু ছোট ছোট ভুল বড় বিপর্যয় ডেকে আনে। সেগুলো কোনগুলো বলো তো? ধরো তুমি ঘর থেকে বেরিয়ে গেলে কিন্তু ফ্যানটা চলতেই থাকলো, অযথা লাইট জ্বলছে সারা দিন, এসি চলছে, এসব থেকে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। আর সেই বিদ্যুৎ তৈরির জন্য কি হয় বলো তো, বহু জায়গায় এখনো কয়লা বা জ্বালানি পোড়ানো হয়, যেখান থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে যায়। এই গ্যাসই পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়িয়ে দেয়। আবার আমরা অনেক সময় প্রয়োজন না থাকলেও প্লাস্টিক ব্যবহার করি। প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের বোতল, কাপ, থালা, এগুলো কি হয়, খুব সহজেই মাটির সঙ্গে মিশে যায় না? এগুলো পরিবেশকে দূষিত করে, জল নষ্ট করে, এমনকি বাতাসকেও বিষাক্ত করে তোলে। আর একটা বিষয় খুব সাধারণ হলেও ভীষণ গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই বাড়ির আশেপাশে গাছ লাগানোর কথা মোটেই ভাবি না। সেটা যেন কেবল বইয়ের পাতাতেই সীমাবদ্ধ, বরং কোথাও গাছ কাটতে দেখলে চুপ করে থাকি। অথচ গাছই জানো তো আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। গাছ বাতাস ঠান্ডা রাখে, দূষণ কমায়, আর পৃথিবীকে নিজের মতো বাঁচতে দেয়। তুমি হয়তো দেখেছ, আগের মতো আর সেই রকম ভাবে আমরা ঋতু পরিবর্তন দেখতে পাই না। গরম এত বেড়ে গেছে যে দুপুরে বাইরে বেরোনোই কঠিন হয়ে গেছে। হঠাৎ বৃষ্টি, হঠাৎ ঝড়, সব কিছু যেন অস্বাভাবিক। এগুলো শুধু কিন্তু খবরের কাগজের বিষয় আর নেই, এগুলো এখন আমাদের প্রতিদিনের সঙ্গী। আর এই বাস্তবতার পেছনে আমরা একটু একটু করে সকলেই জড়িয়ে আছি। তাই পৃথিবীকে বদলাতে গেলে প্রথমেই নিজের বাড়ি থেকে শুরু করতে হবে। অযথা বিদ্যুৎ নষ্ট না করা, জল বাঁচানো, প্লাস্টিক কম ব্যবহার করা এবং একটা গাছ লাগানো, এসব খুব ছোট ছোট কাজ মনে হলেও সত্যি বলতে কি জানো, এগুলো ভবিষ্যতের পৃথিবীকে বাঁচানোর জন্য মূল মন্ত্র বলতে পারো। তুমি যদি একটু চারপাশে তাকিয়ে দেখো তাহলে বুঝবে যে বিশ্ব উষ্ণায়ন এখন আর শুধু বইয়ের একটা অধ্যায় নয়, এটা আমাদের প্রতিদিনের জীবনের বাস্তব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই যে ধরো পানীয় জলের সংকট, সেটা দিনকে দিন খুব ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আগে যেসব এলাকায় সারা বছর পুকুরে, কুয়োতে, টিউবওয়েলে জল পাওয়া যেত, এখন গরম পড়লেই কি হচ্ছে জানো, সেগুলো শুকিয়ে যাচ্ছে। কারণ পৃথিবীর তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে জল খুব দ্রুত বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, বৃষ্টির পরিমাণও অনেক জায়গায় অনিয়মিত হয়ে পড়েছে, কোথাও অতিবৃষ্টি হচ্ছে, কোথাও এক ফোঁটা বৃষ্টিও নেই, ফলে মাটির নিচের জলস্তর ধীরে ধীরে নেমে যাচ্ছে। আর ভাবো তো, পানীয় জল না থাকলে মানুষের জীবন কতটা কঠিন হয়ে যায়, জল ছাড়া কি একদিনও চলা সম্ভব বলো? আর এই অতিরিক্ত গরম আর তাপপ্রবাহের কথাই যদি বলো, তাহলে এখনকার পরিস্থিতি সত্যি ভীষণ উদ্বেগজনক। দুপুরবেলা রাস্তায় বেরোলেই মনে হচ্ছে যেন আগুনের মধ্যে দিয়ে হাঁটছি। ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ মানুষ কিংবা ধরো যারা বাইরে কাজ করেন, তাদের না সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। হিটস্ট্রোক, ডিহাইড্রেশন, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, এসব সমস্যা যেন খুবই সাধারণ হয়ে গেছে। অনেক সময় কি হচ্ছে, এখন অতিরিক্ত গরমে মৃত্যু পর্যন্ত হচ্ছে, কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে, আর মানুষ খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে, স্বাভাবিকভাবেই মানসিক বিরক্তিও বাড়ছে। এবার সমগ্র পৃথিবীর দিকে আমরা যদি তাকাই তাহলে ছবিটা ঠিক কী রকম? পৃথিবীর তাপমাত্রা বাড়ার কারণে মেরু অঞ্চলের বরফ ধীরে ধীরে গলে যাচ্ছে, এই বরফ গলে সমুদ্রে মিশছে, ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। প্রথমে শুনতে হয়তো খুব একটা সাধারণ

ব্যাপার বলে মনে হয়, কিন্তু এর প্রভাব ভীষণ ভয়ঙ্কর। সমুদ্রের ধারে থাকা বহু এলাকা ধীরে ধীরে জলের নিচে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। উপকূলবর্তী গ্রামের মানুষজন ঘরবাড়ি হারাচ্ছে, চাষের জমিতে নোনা জল ঢুকে জমি নষ্ট হচ্ছে, অনেক মানুষকে নিজের জন্মভিটে ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। একবার ভেবে দেখো তো, নিজের বাড়ি, নিজের শৈশব, নিজের মাটি ছেড়ে চলে যেতে হলে মানুষকে ঠিক কতটা কষ্ট পেতে হয়। আজ পৃথিবীর প্রকৃতি যেন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে জানো তো, আর এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে জীব বৈচিত্র্যের ওপর। বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর অসংখ্য প্রাণী, পাখি, গাছপালা এবং জলজ জীব আজ অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে আছে। তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে আগের মতো অনেক পাখির ডাক এখন আর শোনা যায় না। অনেক প্রজাপতি, ছোট ছোট প্রাণী কিংবা নানান ধরনের গাছপালা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। প্রকৃতির এই নীরব পরিবর্তনই আসলে খুব বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। ওই যে একটু আগেই বললাম, কোথাও অতিরিক্ত গরম, কোথাও খরা, কোথাও আবার হঠাৎ বন্যা কিংবা ঝড়। এই অস্বাভাবিক পরিবেশের সঙ্গে অনেক প্রাণী নিজেদের মানিয়ে নিতে পারছে না, ফলে কি হচ্ছে, তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে যেসব প্রাণীরা ঠান্ডা পরিবেশে বাঁচে, যেমন ধরো মেরু অঞ্চলের ভাল্লুক কিংবা কিছু বিশেষ প্রজাতির পাখি, তাদের জীবন সবচেয়ে বেশি বিপদের মুখে পড়ছে। বরফ গলে যাওয়ার ফলে তাদের বাসস্থানই তো নষ্ট হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে জলজ প্রাণীদের ওপর এর প্রভাব মারাত্মকভাবে পড়ছে। অনেক মাছ, প্রবাল এবং সামুদ্রিক উদ্ভিদ বাঁচতেই পারছে না। সমুদ্রের ভিতরের পরিবেশ বদলে যাওয়ায় খাদ্যচক্রেরও তো সমস্যা তৈরি হচ্ছে, তাই না? একটা প্রাণী হারিয়ে গেলে তার সঙ্গে জড়িয়ে থাকা আরও কত প্রাণীর জীবন বিপর্যস্ত হয়ে পড়ে বলো তো। কারণ প্রকৃতির প্রতিটি জীব একে অপরের সঙ্গে কোনো না কোনোভাবে সংযুক্ত হয়ে রয়েছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমরা অনেক সময় বুঝতেই পারি না যে জীব বৈচিত্র্য হারিয়ে যাওয়া মানে আসলে নিজেদের ভবিষ্যৎকে বিপদের দিকে ঠেলে দেওয়া। কারণ প্রকৃতি শুধু মানুষের জন্য নয়, পৃথিবীর প্রতিটি জীবের জন্য। গাছ, পাখি, প্রাণী, নদী সব মিলিয়ে না আমাদের এই পৃথিবী ভীষণ সুন্দর। তাই প্রকৃতিকে বাঁচানো, জীব বৈচিত্র্য রক্ষা করা আমাদের শুধু দায়িত্ব নয়, এটা আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। বন্ধু, যেন তেন প্রকারেণ নয়, এই লড়াই কিন্তু আমাদেরকে লড়তেই হবে। ঠিক কোন কোন কারণে বিশ্ব উষ্ণায়ন ঘটছে বলো তো, সেই বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। তার আগে এখন তোমার জন্য থাকছে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গানটা।

বন্ধু, বিশ্ব উষ্ণায়ন সেটা ঠিক কী কী কারণে হচ্ছে এই প্রশ্নটা এখন খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন এটা হয়তো শুধু প্রাকৃতিক পরিবর্তনের ফল, আবার কেউ কেউ মনে করেন পুরো বিষয়টাই মানুষের তৈরি। সত্যি কথা বলতে কি, পৃথিবীর আবহাওয়ায় কিছু প্রাকৃতিক পরিবর্তন সবসময়ই ঘটে এসেছে, কিন্তু আজ যে ভয়ঙ্কর হারে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তার জন্য সবচেয়ে বেশি দায়ী মানুষের কর্মকাণ্ড। প্রাকৃতিকভাবে পৃথিবীর আবহাওয়া বিভিন্ন কারণে বদলাতে পারে, যেমন ধরো সূর্যের তাপের পরিবর্তন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সমুদ্র স্রোতের পরিবর্তন বা পৃথিবীর নিজস্ব আবহাওয়াগত চক্র। বহু হাজার বছর ধরেই এই ধরনের পরিবর্তন হয়েছে, কখনো পৃথিবী ঠান্ডা হয়েছে, কখনো একটু গরম হয়েছে, কিন্তু সেই পরিবর্তনগুলো খুব ধীরে ধীরে ঘটত, ফলে প্রকৃতি নিজেকে মানিয়ে নেওয়ার সময় পেত। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা অনেক দ্রুত এবং অস্বাভাবিক, আর এই দ্রুত পরিবর্তনের পিছনে মানুষের ভূমিকাই সবচেয়ে বেশি। আমরা প্রতিদিন যেভাবে প্রকৃতির উপর চাপ বাড়িয়ে চলেছি সেটাই পৃথিবীকে ধীরে ধীরে অসুস্থ করে তুলছে। ধরো প্রতিনিয়ত কারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, কয়লা এবং পেট্রোলিয়াম পোড়ানো, এসব থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারপাশে জানো তো একটা অদৃশ্য চাদরের মতো তৈরি করে, যেটা সূর্যের তাপকে আটকে রাখছে, ফলে পৃথিবী ঠান্ডা হতে পারছে না আর তাপমাত্রা ধীরে ধীরে বেড়েই চলেছে। আবার মানুষ যেভাবে গাছ কাটছে সেটাও একটা বড় কারণ। গাছ হলো প্রকৃতির ফুসফুস, গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে পরিবেশকে ঠান্ডা রাখে, কিন্তু বনভূমি কমে যাওয়ার ফলে কি হচ্ছে, সেই ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, বড় বড় শহর তৈরি হচ্ছে, কংক্রিটের জঙ্গল বাড়ছে আর প্রকৃতি হারিয়ে যাচ্ছে। এছাড়া প্লাস্টিক দূষণ, অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার, এয়ার কন্ডিশনারের ব্যবহার, রাসায়নিক বর্জ্য, এসবও বিশ্ব উষ্ণায়নের গতি বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা বন্ধু, এই যে বিশ্ব উষ্ণায়ন, এই নিয়ে তোমার সঙ্গে কথা বলছি, এই বিশ্ব উষ্ণায়নকে সহজভাবে আমরা কেমন করে বুঝবো বলো তো? তুমি যদি খুব সহজভাবে বিশ্ব উষ্ণায়নকে বুঝতে চাও তাহলে প্রথমে গ্রিনহাউস গ্যাস ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, কারণ এই দুটো একে অপরের সঙ্গে

খুব গভীরভাবে জড়িয়ে আছে। আসলে পৃথিবীকে ঘিরে যে বায়ুমণ্ডল রয়েছে সেখানে কিছু বিশেষ ধরনের গ্যাস থাকে যেগুলো সূর্যের তাপকে পুরোপুরি বাইরে বেরিয়ে যেতে দেয় না। এই গ্যাসগুলোকেই বলা হয় গ্রিন হাউস গ্যাস। এখন একটা সাধারণ উদাহরণ তোমাকে যদি দিই তাহলে বিষয়টা খুব সহজে বুঝতে পারবে। শীতকালে তুমি যদি রোদে দাঁড়াও তখন একটা আরামদায়ক উষ্ণতা অনুভব করো। পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু বিষয়টা ঠিক সেরকম। সূর্যের আলো পৃথিবীতে আসে, পৃথিবী সেই তাপের একটা অংশ শোষণ করে এবং পরে সেই তাপের কিছু অংশ আবার মহাকাশে ফেরত পাঠায়। কিন্তু এই গ্রিন হাউস গ্যাসগুলো সেই তাপের একটা বড় অংশ আটকে রেখে দেয়, ফলে পৃথিবী উষ্ণ থাকে এবং আমরা বাঁচতে পারি। সমস্যাটা কখন শুরু হয় বলো তো? যখন এই গ্যাসের পরিমাণ অস্বাভাবিক বেড়ে যায় তখন তারা অতিরিক্ত তাপ আটকে রাখতে শুরু করে, ফলে কি হয়, পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। সেটাই হলো বিশ্ব উষ্ণায়ন। সবচেয়ে পরিচিত গ্রিন হাউস গ্যাস কি বলো তো? আমাদের সকলের জানা কার্বন ডাই অক্সাইড। গাড়ির ধোঁয়া, কারখানার ধোঁয়া, কয়লা, পেট্রোল, ডিজেল পোড়ানো, যেটা একটু আগেই তোমাকে বলছিলাম, এসব থেকে প্রচুর পরিমাণে গ্যাস বের হয়। এছাড়া মিথেন নামে আর একটা গ্যাস আছে যেটা আবর্জনা পচা, ধান চাষ কিংবা গবাদি পশুর মাধ্যমেও তৈরি হয়। নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প এবং ক্লোরোফ্লোরো কার্বন সিএফসি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস বলতে পারো। বিশেষ করে ফ্রিজ, এসি বা কিছু রাসায়নিক পদার্থ থেকে এই সিএফসি নির্গত হয় যেগুলো পরিবেশের জন্য খুব ক্ষতিকর। তাই গ্রিনহাউস গ্যাসকে পুরোপুরি খারাপ বললে ভুল হবে, কারণ এগুলো না থাকলে পৃথিবী এতটাই ঠান্ডা হয়ে যেত যে জীবনের অস্তিত্বই সেখানে কঠিন হয়ে পড়ত। কিন্তু সমস্যাটা কি বলতো? সমস্যাটা হচ্ছে এর অত্যাধিক পরিমাণে উপস্থিতি, আর সেই অতিরিক্ত জিনিসটা তৈরি করছে মানুষ নিজেই। তাই যদি পৃথিবীকে বাঁচাতে হয় তাহলে আমাদের জীবনযাত্রাতেও অবশ্যই পরিবর্তন আনতে হবে। ভাবতো, আমরা যদি আজ প্রকৃতির পাশে না দাঁড়াই তাহলে আগামী প্রজন্ম হয়তো শুধু বইয়ের পাতায় সবুজ পৃথিবীর ছবি দেখবে। তাই এখনও সময় আছে জানো তো বদলানোর। পৃথিবীকে বাঁচানো মানে নিজেদের ভবিষ্যৎকে নিরাপদ রাখা, কারণ মানুষ প্রকৃতিকে ছাড়া একেবারেই বাঁচতে পারে না। কিন্তু প্রকৃতি মানুষ ছাড়াও নিজের পথ বেছে নিতে পারে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। বন্ধু, এখন একটা গান থাকছে তোমার জন্য ইমন চক্রবর্তীর কণ্ঠে। গানের পরে আবারও ফিরে আসছি তোমার সঙ্গে।

বন্ধু, গানের পরে ফিরে এসে একটা বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। বর্তমান সময়ে খুব বেশি করে আমরা এই শব্দটা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে এল নিনো এবং তার সঙ্গে লা নিনা। এই দুটো শব্দ, এগুলো আসলে কি বলতো, অনেকেই মনে করেন এই যে এল নিনো আর লা নিনা সরাসরি বুঝে বিশ্ব উষ্ণায়নের ফল, কিন্তু বিষয়টা আসলে একটু আলাদা। এল নিনো এবং লা নিনা প্রকৃতির স্বাভাবিক জলবায়ুগত প্রক্রিয়া, যেগুলো বহু হাজার বছর ধরেই পৃথিবীতে ঘটে চলেছে। অর্থাৎ এগুলো কিন্তু নতুন কিছু নয়, আর শুধুমাত্র বিশ্ব উষ্ণায়নের কারণে তৈরিও হয় না। সহজভাবে বললে, প্রশান্ত মহাসাগরের জল স্বাভাবিকের তুলনায় বেশি যখন গরম হয়ে যায়, আবার কখনো কখনো কি হয় বলতো, ঠান্ডাও হয়ে যায়। যখন সেটা ওই গরম হয়ে যায় বললাম, এবং সেটা অস্বাভাবিকভাবেই গরম হয়ে যায়, তখন তাকে বলা হয় এল নিনো। আর যখন স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ ঠিক বিপরীত অবস্থা, তাকে আমরা বলি হচ্ছে লা নিনা। এই দুই অবস্থাতেই পৃথিবীর আবহাওয়ার উপরে এটা একটা বড়সড় প্রভাব ফেলে। কোথাও অতিবৃষ্টি হয়, কোথাও খরা, কোথাও আবার প্রচণ্ড গরম বা ঝড়ের প্রকোপ বেড়ে যায়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার আছে, এল নিনো বা লা নিনা হয়তো প্রাকৃতিকভাবেই তৈরি হয়, কিন্তু বিশ্ব উষ্ণায়নের কারণে এগুলোর প্রভাব এখন অনেক বেশি তীব্র হয়ে উঠেছে। অর্থাৎ পৃথিবী আগেই গরম হয়ে যাচ্ছে, তার উপর যদি এল নিনোর মতো ঘটনা ঘটে, তাহলে তো গরম আরও অসহনীয় হয়ে পড়বেই। অনেক সময় তাপপ্রবাহ এর ফলে বেড়ে যায়, বৃষ্টির ধরন বদলে যায়, যেটা আমরা এখন দেখতেই পাচ্ছি। কৃষিক্ষেত্রে সমস্যা দেখা দেবে, এটা তো স্বাভাবিক একটা বিষয়। এই কারণেই এখনকার দিনে বারবার এল নিনো আর লা নিনার কথা শোনা যাচ্ছে, কারণ জলবায়ু পরিবর্তনের যুগে এদের প্রভাব মানুষ খুব সরাসরি অনুভব করেছে। আগে হয়তো আবহাওয়ার এই পরিবর্তনগুলো এতটা স্পষ্টভাবে বোঝা যেত না, কিন্তু এখন গরম, অনিয়মিত বৃষ্টি, ঝড়, খরা মানুষের মধ্যে প্রত্যেক দিন যেন প্রভাব বিস্তার করছে। তাই আজ এই এল নিনো বা লা নিনা শুধু যে বিজ্ঞানীদের আলোচনার বিষয় এমনটা না, সাধারণ মানুষের জীবনেও এর প্রাসঙ্গিকতা অনেক বেড়ে গেছে। কারণ আবহাওয়ার সামান্য পরিবর্তন এখন কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, এমনকি আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রার উপরেও গভীরভাবে প্রভাব ফেলছে। আর সেই বাস্তবতায় আমাদের আরও বেশি করে পরিবেশ বিষয়ে সচেতন হওয়ার কথা মনে করিয়ে দেয়। তুমি যদি একটু স্ট্যাটিস্টিক্স বা বৈজ্ঞানিক রিপোর্টগুলোর দিকে তাকাও, তাহলে খুব

স্পষ্টভাবে বুঝতে পারবে যে পৃথিবীর উষ্ণতা সত্যিই বাড়ছে। এটা শুধু মনে হচ্ছে এমনটা নয়, সংখ্যায় সংখ্যায় তার প্রমাণ পাওয়া যাচ্ছে, আর এই কারণেই বিজ্ঞানীরা এত উদ্বিগ্ন। ধরো নাসা বা NOAA কিংবা IPCC-র মতো আন্তর্জাতিক সংস্থাগুলো বছরের পর বছর পৃথিবীর তাপমাত্রার হিসেব রাখছে। তারা সমুদ্র, স্থলভাগ, আবহাওয়া কেন্দ্র, স্যাটেলাইট সব জায়গা থেকেই তথ্য সংগ্রহ করে। সেই তথ্য কি বলছে জানো? সেই তথ্য বলছে 19 শতকের শেষ দিকের তুলনায় এখন পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 1.1 থেকে 1.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। শুনতে হয়তো মনে হচ্ছে ও বাবা এইটুকু, কিন্তু গোটা পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি বেড়ে যাওয়া আসলে বড় ব্যাপার। নাসার রিপোর্টে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে সাম্প্রতিক 10 বছর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণ দশকগুলোর মধ্যে পড়ে। বিশেষ করে 2024 সালকে তারা রেকর্ড অনুযায়ী সবচেয়ে উষ্ণ বছরগুলোর একটি বলেছে। NOAA এর ডেটাও একই কথা বলছে, গত কয়েক দশকে উষ্ণতা বৃদ্ধির হার আগের তুলনায় অনেক দ্রুত হয়েছে। তুমি যদি গ্রাফগুলো দেখো তাহলে একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমার চোখে পড়বে। 1880 থেকে শুরু হওয়া তাপমাত্রার গ্রাফে প্রথম দিকে অনেক ওঠানামা ছিল, কিন্তু গত 40-50 বছরে সেই রেখাটা আর নিচের দিকে নামার তার কোনো প্রশ্নই নেই। সে যেন কেবলই ওপর দিকে উঠে যাচ্ছে, যেন পৃথিবীর জ্বর ধীরে ধীরে বেড়েই চলেছে। আর শুধু গরমই নয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বরফ গলে যাওয়া, সমুদ্রের তাপমাত্রা বাড়া, সব কিছুর পরিসংখ্যানও এই একই ইঙ্গিত দিচ্ছে। IPCC অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জে সরাসরি বলাই হয়েছে যে বর্তমান বিশ্ব উষ্ণায়নের মূল কারণ মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাস। বিজ্ঞানীরা বরফের স্তর, গাছের বলয়, সমুদ্র তলদেশের নমুনা এসব বিশ্লেষণ করেও দেখেছেন যে এত দ্রুত উষ্ণতা বৃদ্ধি অতীতে খুব কমই হয়েছে। শুধু বিজ্ঞানীরাই নয়, সাধারণ মানুষও সেই পরিবর্তন টের পাচ্ছে। আমরা তো প্রত্যেক দিন দেখতে পাচ্ছি, একটু আগেই আসলে আজকে এমন একটা বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলছি যে একটা কথা না বার বার আমাদের মনে হচ্ছে যে আমরা নিজেরাই তো এই গরমে তাপপ্রবাহের মধ্যে পড়ে যাচ্ছি, যেটা আমাদের কতটা সমস্যা তৈরি করছে। বিশ্ব উষ্ণায়ন বা পরিবেশ বিপর্যয়ের কথা যখন বলা হয় তখন সবচেয়ে বেশি যে শক্তিটার দিকে আমরা তাকিয়ে থাকি সেটা হচ্ছে যুবসমাজ। কারণ তরুণদের মধ্যেই পরিবর্তন আনার সাহস থাকে, নতুনভাবে ভাবার ক্ষমতা থাকে, আর সত্যি বলতে কি ভবিষ্যতের পৃথিবীটা তো শেষ পর্যন্ত তাদের হাতেই থাকবে। তাই এই বিষয়টা নিয়ে যুবসমাজ যদি এখন থেকেই সোচ্চার না হয় তাহলে আগামী দিনে আরও কঠিন পরিস্থিতি আসতে চলেছে, এই বিষয় বন্ধু কোনো সন্দেহ নেই। আমরা তো প্রকৃতিকে রক্ষা করব, কিন্তু বর্তমান সময়ে এই তীব্র গরমে আমরা কেমনভাবে নিজেদের বাঁচাতে পারি সেই বিষয়টাই এখন তোমাকে বলবো। তুমি খেয়াল করলে দেখবে দুপুরবেলা রাস্তায় বেরোলেই শরীরটা যেন পুড়ে যাচ্ছে, মাথা ঝিমঝিম করছে, খুব দ্রুত ক্লান্ত লাগছে, আবার শ্বাসকষ্ট, মাথা ঘোরা এই শব্দ রয়েছেই। তাই এই সময় নিজের শরীরের প্রতি একটু বেশি যত্ন নেওয়া ভীষণ দরকার। প্রচুর জল খাওয়া, হালকা খাবার খাওয়া, প্রয়োজন ছাড়া রোদে না বেরোনো, এসব ছোট ছোট বিষয়ই অনেক সমস্যা থেকে আমাদের বাঁচাতে পারে। অনেক সময় আমরা কাজের চাপে কিংবা অভ্যেসবশত শরীরের সংকেতগুলোকে না একেবারেই গুরুত্ব দিই না, কিন্তু এই গরমে সেটাই বিপদ রেখে আনতে পারে। এই সময় সবচেয়ে জরুরি হলো শরীরকে হাইড্রেটেড রাখা, মানে শুধু জল খেলেই চলবে না, আবার এমন খাবার খেতে হবে যেগুলো শরীরে জল আর শক্তি দুটোই প্রদান করতে সাহায্য করে। ধরো ডাবের জল, লেবুর শরবত, ঘোল, ফলের রস, তরমুজ, শশা, এগুলো খুব ভালো। ভারী অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার যতটা সম্ভব কম খাওয়া যায় ততই ভালো, কারণ এগুলো শরীরকে ভিতর থেকে না আরও গরম করে দেয়। হালকা ভাত, ডাল, সবজি, ফল এসব খেলে শরীর অনেকটা স্বস্তিতে থাকে। আর অনেকেই কি হয়, অনেকের আমারও হয় সেটা, গরমে খিদে অনেক কম পায়, কিন্তু দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে যেতে পারে। এই সময় যেসব সমস্যা বেশি দেখা যায় তার মধ্যে ডিহাইড্রেশন হচ্ছে খুব সাধারণ, মানে শরীরে জলের ঘাটতি।
তখন মাথা ঘোরা, বমি বমি ভাব, মুখ শুকিয়ে যাওয়া, দুর্বল লাগা এসব হতে পারে। আবার অনেকের হিট স্ট্রোক।

অ্যাটাকও হতে পারে, যেটা খুবই বিপজ্জনক। শরীর হঠাৎ খুব গরম হয়ে যাওয়া, প্রচণ্ড মাথা ব্যথা হওয়া, ঘাম বন্ধ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও ঘটতে পারে। যদি এমন কিছু হয় তাহলে প্রথমেই সেই মানুষটাকে ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে, জানো তো। শরীরে জল দিতে হবে, ভেজা কাপড় দিয়ে মাথা মুখ মুছিয়ে দিতে হবে। খুব গরম লাগলে ওআরএস খাওয়ানোটাই উচিত। কিন্তু যদি ধরো শ্বাসকষ্ট হচ্ছে কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার কোনো প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে, তখন কিন্তু দেরি না করে সরাসরি ডাক্তার দেখাতে হবে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা যদি নিজেদের জীবনযাত্রায় একটু পরিবর্তন আনি তাহলে একদিকে যেমন গরমের প্রভাব কমবে, অন্যদিকে পরিবেশও উপকৃত হবে। যেমন ধরো বাড়ির আশেপাশে গাছ লাগানো। একটা গাছ শুধু অক্সিজেনই দেয় না বন্ধু, চারপাশের তাপমাত্রাও রক্ষা করে, অর্থাৎ অনেকটা কমিয়ে দেয়। আবার অযথা বিদ্যুৎ অপচয় না করা, প্লাস্টিক কম ব্যবহার করা, জল নষ্ট না করা, এসব অভ্যাসও পরিবেশকে ধীরে ধীরে সুস্থ করে তুলতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা কি জানো, আমাদের বুঝতে হবে প্রকৃতি আর মানুষ আলাদা কিছু নয়। প্রকৃতি অসুস্থ হলে মানুষের জীবনও অসুস্থ হয়ে পড়বে। তাই পৃথিবীকে ভালো রাখা মানে শুধু পরিবেশ বাঁচানো নয়, নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ আর নিজের জীবনকে সুরক্ষিত রাখা। আর সেই সচেতনতা শুরুটা আমাদের প্রত্যেকের নিজের ঘর থেকেই হওয়া দরকার। প্রকৃতিকে আমরা অনেক সময় শুধু ব্যবহার করেছি, কিন্তু তাকে অনুভব করার চেষ্টা খুব কম করেছি। অথচ একটু ভেবে দেখো, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে প্রকৃতি কিন্তু নীরবে পাশে থেকেছে। শ্বাস নেওয়ার বাতাস দিয়েছে, ক্লান্ত দুপুরে ছায়া দিয়েছে, বৃষ্টির শব্দে মনকে শান্ত করেছে, আর নদীর জলে জীবন বাঁচিয়েছে। সত্যি বলতে কি, প্রকৃতি শুধু আমাদের চারপাশ নয়, সে যেন আমাদের সবচেয়ে পুরনো বন্ধু, যে বন্ধু কোনো প্রতিদান চায় না, চায় একটু যত্ন আর একটু ভালোবাসা। তাই এখন শুধু সচেতন হওয়ার কথা বললেই হবে না, সত্যি সত্যি দায়িত্ব নিতে হবে, কারণ এতদিনের ক্ষতি একদিনে পূরণ হবে না। প্রকৃতিকে আবার সুস্থ করে তুলতে গেলে ধৈর্য লাগবে, পরিশ্রম লাগবে, আর সবচেয়ে যেটা বেশি লাগবে সেটা হচ্ছে আন্তরিকতা। হয়তো একটা গাছ লাগানো দিয়ে শুরু হবে, হয়তো অযথা জল নষ্ট না করার অভ্যেস দিয়ে শুরু হবে, হয়তো প্লাস্টিক কম ব্যবহার করার ছোট্ট সিদ্ধান্ত দিয়ে শুরু হবে, কিন্তু এই ছোট ছোট কাজগুলো ভবিষ্যতের পৃথিবীকে রক্ষা করবে। আমাদের বুঝতে হবে প্রকৃতিকে আমাদের বাঁচাতেই হবে, কারণ মানুষ প্রকৃতির বাইরে নয়, প্রকৃতিরই একটা অংশ। তাই পৃথিবীকে ভালো রাখা মানে নিজের ঘরকে ভালো রাখা, নিজের আগামীকে নিরাপদ রাখা। বন্ধু, এতক্ষণ আমি তোমার কথা বন্ধু অঙ্কিতা ছিলাম তোমার সঙ্গে। যুববাণীর আর কোন কোন বন্ধু আজকে থাকছে তোমার সঙ্গে সেটাই এখন জেনে নেব। 11টা থেকে গীতাঞ্জলিতে বলতে চাই নিয়ে তোমার সঙ্গে থাকছে প্রিয়াশা এবং ব্রতদীপ। বেলা 12টা থেকে মৈত্রীতে অল্প অল্প গল্প কথা নিয়ে থাকছে কিংশুক। এখন তো সময় হয়েছে ফিরে যাওয়ার, যেতে যেতে একটা গান থাকছে তোমার জন্য সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন হাওয়াইন গিটার, শিল্পী প্রভা দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী সম্বরণ চক্রবর্তী।

শুনলেন প্রচলিত সুরে লোকগীতি, শিল্পী সম্বরণ চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি চার সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে নবগঠিত পশ্চিমবঙ্গ সরকার। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে আজ ডিএ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 30 মে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসছেন। সে কথা জানিয়ে রাজ্যের পক্ষ থেকে শীর্ষ আদালতে এই মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট ভোটার তালিকায় বিশেষ নিবের সংশোধনী এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এ বিষয়ে দীর্ঘ শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 326 ধারায় নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়ায় তা লঙ্ঘিত হয়েছে বলে আবেদনকারীদের তরফে অভিযোগ জানানো হয়। আবেদনকারীদের দাবি, যে পদ্ধতিতে এসআইআর এর কাজ হয়েছে তাতে একাধিক বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন তথ্য যাচাইয়ের জন্য আধার ছাড়া 11টি নথি জমা দেওয়া যাবে বলে জানিয়েছিল, যদিও পরবর্তী সময়ে শীর্ষ আদালত অতিরিক্ত নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। শ্রম দপ্তরের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসিদের জন্য 7% সংরক্ষণের কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের চাকরিতে নতুন 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করা হয়েছে। তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, প্রাক্তন সেনাকর্মী ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্য স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত দুই পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সাস অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জনগণনার কাজে যুক্ত করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদেরও। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নবান্ন থেকে আজ তিনি এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমেচা পাল আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করবেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম পূরণ করা যাবে। যতদিন না অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ম মেনেই পাবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিভিন্ন পুরসভায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা একযোগে যেভাবে পদত্যাগ করছেন, পুরমন্ত্রী অগ্নিমেচা পাল তার সমালোচনা করেছেন। কল্যাণীতে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, গত 15 বছর ধরে কাউন্সিলররা নিজেদের আখের গুছিয়েছেন, বর্তমানে সরকার বদলের ফলে আর সেই সুযোগ না থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন তারা। তবে এই পদক্ষেপ তাদের দায়িত্বজ্ঞানহীনতা এবং স্বার্থপরতারই বহিঃপ্রকাশ। এর ফলে কাজের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হলেও পুরসভাগুলিতে প্রশাসক নিয়োগ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে তিনি জানান।
1: কাউন্সিলররা এত দায়িত্বহীন যদি হয়, 15 বছর ধরে চুরি করলেন বেশিরভাগটাই, আর আজকে যখন আপনার সরকার নেই, আপনার মুখ্যমন্ত্রীর আশীর্বাদ পাবেন, এখন যেখানে বর্ষাকাল আর 15 দিন বাদ, সেখানে এরকমভাবে ছেড়ে দেওয়া, অফিসে না আসা, পদত্যাগ করা, ইট অনলি শোজ আপনাদের ইরেসপন্সিবিলিটি এবং আপনাদের সেলফিশনেস। না, আমরা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের অধ্যক্ষ মহোদয় সুনীল ভট্টাচার্য বলে দিয়েছেন যে টিএমসি থেকে কাউকে নেওয়া হবে না।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গত 12 বছরে জনগণের স্বার্থে একাধিক প্রকল্পের সূচনা করেছে। পূর্ব মেদিনীপুরের গৃহবধূ কাজল জানা, উজ্জ্বলা যোজনার গ্যাসের সংযোগ পেয়ে বিশেষভাবে উপকৃত হয়েছে।

0: আকাশবাণীকে তিনি জানালেন,
1: ওনারা এই গ্যাস দিয়েছে, ওর জন্য অনেকটা সুবিধা খাওয়া দাওয়ার দিক দিয়ে, কেন উলানে তো জল উঠে যায় বর্ষাকালে, ওর জন্য রান্না করতেও কষ্ট। এই গ্যাস যে দিয়েছে অনেক সুবিধা পেয়েছে, তার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই যে বাড়ি, এই আগে ছিল মাটির বাড়ি ছাউনি, এখন পাকার ঘর, যা একটুকু এই আমার দাদা দিয়েছে, দিতেন আমরা এই পাকার ঘরে আছি এখন শান্তিভাবে।
0: 2021 বিধানসভা নির্বাচনের পর হিংসায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গড়িয়াহাট থানায় দায়ের FIR খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখার্জির গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে আগামী শুক্রবার তার আবেদনের শুনানি হতে পারে। বিরোধী দলের বিধায়কদের মর্যাদা ও সম্মানের সঙ্গে ঘর বরাদ্দ করা হবে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস জানিয়েছেন। বিরোধীদের ঘর বণ্টন নিয়ে চলা জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে বিরোধী বিজেপি বিধায়কদের যে সমস্যার মুখে পড়তে হয়েছিল, বর্তমান বিরোধীদের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি হবে না। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টি হতে পারে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় আজ 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। আগামী দুদিন ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের রাজ্য সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কোচবিহার জেলায় আজ দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর গ্রামীণ সংবাদ, বেলা 12:30।

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত বাঁশি, শিল্পী দেবকুমার দে, রাগ বৃন্দাবনী সারঙ্গ, তবলায় পিন্টু দাস। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শুনলেন সুদীপ্ত গাইনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শুনলেন শম্বরণ চক্রবর্তীর কণ্ঠে লোকগীতি, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিউ চণ্ডীগড়ে আজ আইপিএলের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। মোহনবাগান জেসি মুখার্জি টি টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। লন্ডনে আজ রাতে ইউনিটি কাপ ফুটবলের সেমিফাইনালে ভারত জামাইকার মুখোমুখি হবে। পুরুষদের শীর্ষ বাছাই জ্যানিক সিনার ফরাসি ওপেন টেনিসের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। বাংলার গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহ কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ক্লাসিক্যাল বিভাগে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর পর্বে চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে রাজস্থান 7 ওভার 2 বলে বিনা উইকেটে 103 রান করেছে। আজকের ম্যাচে জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচের জয়ী দল দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে রবিবার ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আজকের ম্যাচের পরাজিত দল প্রতিযোগিতা থেকে বিদায় নেবে। গুজরাট টাইটান্সকে 92 রানে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে উঠেছে। ধর্মশালায় গতকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টসে জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠায়। আরসিবি 20 ওভারে 5 উইকেটে 254 রান তোলে। অধিনায়ক রজত পাটিদার 93 রানে অপরাজিত থাকেন। গুজরাতের হয়ে জেসান হোল্ডার, কাগিসোর আবাডা 2টি করে উইকেট নেন। রাহুল টেওয়াটিয়া 68 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 19 ওভার 3 বলে 162 রানে অল আউট হয়ে যায়। রাহুল টেওয়াটিয়া 68 রান করেন। বেঙ্গালুরুর হয়ে জেকব ডাফি 3 উইকেট নেন। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার ম্যাচের সেরা হয়েছেন। এই ম্যাচের জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। মোহনবাগান জেসি মুখার্জি টি টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। ইডেনে আজ ফাইনালে মোহনবাগানে 6 উইকেটে 189 রানের জবাবে ভবানীপুর 8 উইকেটে 189 রান সংগ্রহ করলে ম্যাচ টাই হয়ে যায়। কম উইকেট হারানোয় মোহনবাগানকে বিজয়ী ঘোষণা করা হয়। মোহনবাগানের পক্ষে শাকির হাবিব গান্ধী 93, বিবেক সিং 46 রান করেছেন। বরিশাল স্পোর্টিং ক্লাব পি সেন আমন্ত্রণী ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। কলকাতায় আজ কোয়ার্টার ফাইনালে তারা 174 রানে সিএবি সভাপতি একাদশকে পরাজিত করেছে। লন্ডনে আজ রাতে ইউনিটি কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ভারত জামাইকার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12টায়। 24 বছর পর ইংল্যান্ডের মাঠে নামবে ভারতীয় দল। ভারত বর্তমানে ফিফা ক্রমতালিকায় 136তম স্থানে রয়েছে। জামাইকা আছে 71তম স্থানে। কোচ খালিদ জামিল প্রতিপক্ষ জামাইকাকে সমীহ করছেন। তিনি মনে করেন এই ধরনের প্রতিযোগিতায় খেলতে পারা ইতিবাচক দিক রয়েছে। ফুটবলাররা নিজেদের সেরাটা দেওয়ার পাশাপাশি শুরুটা ভালো করতে হবে বলে তিনি মন্তব্য করেন। পুরুষদের শীর্ষ বাছাই ইতালির জ্যানিক সিনার ফরাসি ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। প্রথম রাউন্ডের ম্যাচে জ্যানিক সিনার ফ্রান্সের খেলোয়াড় ক্লেমেন্ট টাবুরকে 2 ঘন্টা 8 মিনিটের ম্যাচে 6-1, 6-3, 6-4 সেটে হারিয়ে দেন। প্রথম রাউন্ডে ছিটকে গেলেন মহিলা সিঙ্গলসের পঞ্চম বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। বাংলার গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহ কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ক্লাসিক্যাল বিভাগে সোনা জিতেছেন। এর পাশাপাশি র্যাপিড বিভাগেও ব্রোঞ্জ জেতেন তিনি। সার্বিকভাবেই এবার ভারত এই প্রতিযোগিতায় 3টি সোনা, 2টি রুপো এবং 3টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক পেয়ে অসাধারণ সাফল্যের নজির করেছে। চেন্নাইয়ের গ্র্যান্ডমাস্টার পি ইনিয়ান র্যাপিড এবং ব্লিথস উভয় বিভাগেই সোনা জিতেছেন। ক্লাসিক্যালে এবং র্যাপিডে রূপো পেয়েছেন ভারতেরই আরেক গ্র্যান্ডমাস্টার শ্রীহরি। ব্লিথ বিভাগেও ভারতের গ্র্যান্ডমাস্টার রোহিত কৃষ্ণ রূপো পান। শ্রীলঙ্কার কোলুথারায় 10 দিনের এই প্রতিযোগিতায় ক্লাসিক্যাল, র্যাপিড এবং ব্লিথস বিভাগে কমনওয়েলথ দেশগুলি থেকে মোট 96 জন দাবারু অংশ নিয়েছিলেন। উল্লেখ্য, মিত্রাভ গুহ বর্তমানে কলকাতা মেট্রোয় কর্মরত। তাঁরই উল্লেখযোগ্য সাফল্য আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে, বিশেষত দাবায়, ভারতীয় রেলের মুকুটে নতুন পালক জুড়ল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র মিত্রাভকে তাঁর অসাধারণ সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। ব্যাডমিন্টনে দুবারের পদকজয়ী ভারতের পিভি সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ইন্দোনেশিয়ার পুত্রী কুসুমা ওয়ারডানিকে 21-17, 21-18 গেমে পরাজিত করেন। পুরুষদের ডাবলসে সাত্বিক ও চিরাগ জুটি আমেরিকার প্রেসলেস মি এবং চেন জি জুটিকে 26-21

0: 2019-21 সেটে হারিয়ে দিয়েছেন। প্রাক্তন ভারতীয় শুটার এবং পাঁচবারের অলিম্পিয়ান রাজা রণধীর সিং প্রয়াত, বয়স হয়েছিল 79 বছর। দীর্ঘ রোগভোগের পর তিনি আজ নিজ বাসভবনে পরলোক গমন করেন। খেলার খবর শেষ হল, এর পরের খবর শুনুন রাত 10টায়।
1: This is Akashvani Kolkata Sanchayita channel broadcasting on 297.6 meters in medium wave corresponding to 1078 kilohertz.

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের সচিব আজ পশ্চিমবঙ্গের উপজাতি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেছেন। উত্তর পূর্বাঞ্চলে প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি UCC পাশ হয়েছে। মিউনিখে শুটিং বিশ্বকাপে ভারতের এশা সিং মহিলাদের 50 মিটার পিস্তলে বিশ্ব রেকর্ড করে

0: স্বর্ণ জিতেছেন। চণ্ডীগড়ে আগামী বছরের এশিয়ান রিলেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 2028 সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে ভুবনেশ্বর। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থায় পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিংয়ের জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
1: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार आज अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। নির্মলের মাধ্যমে রিয়েল টাইম গণবণ্টন ব্যবস্থার সুবিধাভোগীদের তালিকা তৈরি, আশার মাধ্যমে অভিযোগের নথিভুক্তিকরণ ও সক্ষমের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং করা হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আন্তঃরাজ্য চলাচল, খাদ্যশস্য ব্যবস্থাপনা, ন্যায্য মূল্যের দোকানের ডিলারদের সংখ্যা এবং কেন্দ্রীয় সহায়তার কাঠামো অব্যাহত রাখার জন্য কেন্দ্রীয় অর্থ সহায়তার নিয়মাবলীও সংশোধন করা হবে বলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ জানিয়েছে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত। 81,35,00,000 ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করেছে। আগামী 2-3 দিন মধ্য উত্তর পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। এছাড়াও দিল্লি, চণ্ডীগড়, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কোঙ্কন, গোয়া, ওড়িশা, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আগামীকাল রাজস্থান এবং উত্তরপ্রদেশে ধূলিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 2 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, বিহার, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের বিভিন্ন স্থানে প্রবল তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সমাজ মাধ্যমে এই বার্তায় প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার কথাও তিনি বলেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী আজ সমস্ত মন্ত্রীদের সঙ্গে বর্তমান তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রতিটি মন্ত্রক ও বিভাগ তাদের নিজ নিজ ক্ষেত্রে কী কী নির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এই তাপপ্রবাহের মধ্যে নাগরিকদের স্বস্তি প্রদান এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে কী ধরনের সুবিধা ও ব্যবস্থা বাস্তবায়ন করা যেতে পারে সেদিকে আলোকপাত করা হয়েছে। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের সচিব রঞ্জনা চোপড়া আজ পশ্চিমবঙ্গের উপজাতি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেছেন। আলোচনার মূল বিষয় ছিল আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করা, তহবিলের সদ্ব্যবহার নিশ্চিত করা এবং উপজাতি ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উপজাতি গোষ্ঠী অধ্যুষিত এলাকায় যেসব কার্যক্রম এখনও বাকি রয়েছে সেগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা। বৈঠকে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এবং ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় রাজ্য সরকার যুক্ত করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। শ্রীমতী চোপড়া আদি কর্মযোগী অভিযানের সাথে রাজ্য সরকারকে যুক্ত করার প্রয়োজনীয়তার উপরও বিশেষভাবে আলোকপাত করেন। এছাড়া উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস রাজ্যে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় প্রকল্পের বাস্তবায়ন ও তদারকির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসাম এই

0: বিল পাস করল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। রাজ্যের অভিন্ন দেওয়ানি বিধি বিলের লক্ষ্য হল বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্ক সংক্রান্ত বিষয়ে রাজ্যের সকল বাসিন্দার জন্য একটি একক দেওয়ানি আইন কাঠামো প্রতিষ্ঠা করা। সাংবিধানিক সুরক্ষা এবং প্রথাগত রীতিনীতি রক্ষার জন্য এই বিল তপশিলী উপজাতিদের এই আইনের আওতা থেকে বাদ রেখেছে। বিল পাশের পর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, এই আইনটি এখন আসামের রাজ্যপালের কাছে পাঠানো হবে এবং পরবর্তীতে অনুমোদনের জন্য ভারতের রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
1: Adoption of uniform civil code was one of our commitment in our election manifesto. We are very happy and delighted that in the first session of Assam Assembly, immediately after the election, we could adopt this historic bill. Now this bill will go for assent of Rashtrapati ji. Once we get the assent, the bill will be implemented in Assam.
0: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের ময়নাতদন্ত আজ কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। জানা গেছে তার মেয়ে কলকাতার বাইরে থাকেন। আগামীকাল তিনি আসলে পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। অমিত দত্তের ছবির শেষ ছবি যত কাণ্ড কলকাতার প্রযোজক ফিরদৌস আল হাসান আকাশবাণীকে জানিয়েছেন, পরিচালকের মৃত্যুতে বাংলা সিনেমায় অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
2: অনিক দত্তর লস ইজ আ গ্রেট লস টু দ্য ক্রিয়েটিভ ওয়ার্ল্ড অফ বাংলা সিনেমা। আমি অনিক দত্তর সাথে তিনটে ছবি করেছি। অনিক দা ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, শুধু নয়, হি ইজ আ ভেরি অনেস্ট, ডেডিকেটেড, টোটালি হিউজ ফলোয়ার অফ সত্যজিৎ রায়, এবং তিনি প্রত্যেকটা কাজ অত্যন্ত ডেডিকেশনের সঙ্গে করেছেন। তিনি ওয়ান অফ দ্য ডিরেক্টর যেন পারেন এরকম একটা ছবি দিতে, যেটা আবার হয়তো মোড় ঘুরিয়ে দেওয়া ছবি বলে না। তো ডেফিনেটলি ওনার চলে যাওয়াতে একটা লস তো হবেই, একটা বড় লস।
0: উল্লেখ্য, অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ বাংলা চলচ্চিত্র সমাজকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। সত্যজিৎ রায়ের জীবনের ওপর নির্মিত অপরাজিত ছবিটি তিনি বহুল প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও বরুণবাবুর বন্ধু, আশ্চর্য প্রদীপ, যতকাণ্ড কলকাতাতেই সহ একাধিক ছবিতে তিনি অসাধারণ মুন্সিয়ানার ছাপ রেখেছেন। বিজেপি এই ঘটনায় সঠিক তদন্ত দাবি করেছে। এদিকে অনিক দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। SSKM হাসপাতালে গিয়ে মালা দিয়ে অনিকের প্রতি শ্রদ্ধা জানান তিনি। মিউনিখে অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তলে ভারতের এশা সিং বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন। 21 বছর বয়সী এশা ফাইনালে 50 পয়েন্টের মধ্যে 43 পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়ার কিম ইয়েজির 42 পয়েন্টের পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে দেন। প্রতিযোগিতায় জার্মান শুটার ডেরিন ভেনেক্যাম্প 38 পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং বুলগেরিয়ার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন মিরোস্লাভা মিনচেভা 31 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক সংস্থা AAA-এর কার্যনির্বাহী পরিষদের বৈঠকে আগামী বছরের এশিয়ান রিলেস এবং 2028 সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ আয়োজনের স্বত্ব ভারতের চণ্ডীগড় এবং ভুবনেশ্বরকে দেওয়া হয়েছে। নিউ চণ্ডীগড়ে PCA নিউ ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে জয়ের জন্য 244 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে, সানরাইজার্স হায়দ্রাবাদ 5 ওভার 1 বলে 4 উইকেট হারিয়ে 63 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সার্থক PDS কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার একটি কেন্দ্রীয় অনুদানসহ প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।
3: विश्व दर्पण के साथ मैं प्रशांत कुमार। मुख्य समाचार। भारत और कनाडा ने 2030 तक द्विपक्षीय व्यापार को $50 अरब तक बढ़ाने के साझा लक्ष्य की दोबारा पुष्टि की। अमेरिकी सेनेटर लिंडसे ग्राहम ने अमेरिका ईरान शांति वार्ता में पाकिस्तान की मध्यस्थ भूमिका पर सवाल उठाया। उन्होंने इसराइल के प्रति इस्लामाबाद के लंबे समय से चले आ रहे विरोध का हवाला दिया। दक्षिणी लेबनान में इसराइली हवाई हमलों में करीब 31 लोगों की मौत। जापान की संसद ने विदेशी खतरों के जवाब में सूचना जुटाने को केंद्रीकृत करने के लिए राष्ट्रीय खुफिया परिषद की स्थापना के लिए कानून को मंजूरी दी और भारतीय निशानेबाज ईशा सिंह ने ISSF विश्व कप में महिलाओं की 25 मीटर पिस्टल स्पर्धा में विश्व रिकॉर्ड बनाते हुए

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন মান্নাদের কণ্ঠে ববি ছায়াছবি থেকে গানটি।

পরবর্তী হিন্দি গানটা শুনবেন বসন্ত বাহার হিন্দি ছায়াছবি থেকে। গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং মান্না দে।

বসন্ত বাহার কিন্তু ছায়াছবি থেকে শুনলেন মান্না দে এবং পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে গানটি। শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন সাজন ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন এস পি বালাসুব্রমণ্যম এবং কুমার শানু

শুনলেন সাজন ছায়াছবি থেকে এসপি বালাসুব্রমণিয়াম, কুমার শানু, পঙ্কজু দাস এবং অনুরাধা পাটওয়ালের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনুন একই ছায়াছবি সাজন থেকে আলকাই একনিকের কণ্ঠে।

পরবর্তী গানটি শুনুন, হিন্দি ছায়াছবি হাম সাথ সাথ হ্যায়। গানটি গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, উদিত নারায়ণ এবং কুমার শানু।

হিন্দি ছায়াছবি হাম সাথ সাথ হে থেকে শুনলেন হরিহরন, কুমার শানু, উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক এবং অনুরাধা পারওয়ালের কণ্ঠে গানটি। শুনছিলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 86%, সর্বনিম্ন 61%। রাত 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.3 মিলিমিটার, 8:30 পর বৃষ্টি হয়েছে 0.3 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর, এখন শুনবেন আগামীকাল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। গীতাঞ্জলি প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6:00 সুভাষিত দিয়ে কোরআন থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা, খাবার টেবিলে বিষ শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন ডক্টর অনুপম পাল। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য এবং ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সুমিত্রা সেন। 8:00 জানা অজানা, কথিকা, বিজ্ঞানের ইতিহাস, আমাদের চর্চা, বলবেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী। 8:05 নজরুলগীতি পরিবেশন করবেন শুভ্রকান্তি চট্টোপাধ্যায়। 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম পল্লব হালদারের সাক্ষাৎকার শুনবেন দ্বিতীয় পর্ব, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শরৎ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান। 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 ছুটির ঘণ্টা, বিজ্ঞান নাটক, সিলিকন দ্বীপের পোকা।

প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, উপস্থাপনায় সঞ্চিতা মিত্র। 11টায় যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় অস্মিতা রায় এবং সৌরভ দেবনাথ। 12টায় পুরাতনী, পরাগ দত্ত। 12:15 লোকগীতি পরিবেশন করবেন শম্পা বিশ্বাস। 12:35 গ্রামীণ যুবদের অনুষ্ঠান, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী। 1টায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:50 মহিলা মহল লাইভ অনুষ্ঠান, ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় সৌমিলি রায়। 2:30 বাংলা আধুনিক গান। দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় ক্রীড়াঙ্গনে শুরু হবে অ্যাডভেঞ্চার স্পোর্টস। এ বিষয়ে বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরম ময়রা, উপস্থাপনায় বিতান দে। 5:30 বিদ্যার্থীদের জন্য 2026 ICSE বোর্ডের পরীক্ষায় প্রথম স্থানাধিকারী অনুষ্কা ঘোষের সাক্ষাৎকার। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকসঙ্গীত পরিবেশন করবেন সুদাম সুরেন ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, সাহিত্য পত্রিকা অনুষ্ঠান কিন্তরি, সাঁওতালি স্বরচিত কবিতা গহিরাম কিস্কু, এরপর লোকগীতি ধীরেন্দ্রনাথ হেমব্রম ও সহশিল্পী বৃন্দ। 6:40 কৃষিকতার আসর, দেশীয় মাছের প্রযোজন পদ্ধতি, এ বিষয়ে ডক্টর দেবীপ্রসাদ কান্তালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 রামায়ণ গান, পরিবেশনায় কৃষ্ণা দাস ও সহশিল্পী বৃন্দ। 7:30 সমীক্ষা, আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ। 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর। 8:30 অন্বেষা, বিজ্ঞানের খবর, এরপর উপগ্রহের মাধ্যমে দূর অনুধাবন, এই বিষয়ে ডক্টর দিব্যেন্দু দত্তের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। 9:00 স্বাস্থ্য সমিতির অনুষ্ঠান, পরিবেশন করবেন শরদ রাজীব চক্রবর্তী। 9:30 অতুলপ্রসাদের গান, পরিবেশন করবেন সোনালী রায়চৌধুরী। 9:45 বাঁশি বাজিয়ে শোনাবেন অমল আচার্য। 10:00 শ্রবণে স্বাস্থ্য, প্রথমে শুনবেন বিশ্ব তামাক মুক্ত দিবস, তারপরে শুনবেন গরমকালের খাওয়া দাওয়া, সংকলন রূপময় কোলে। 10:30 লোকগীতি পরিবেশন করবেন শম্পা বিশ্বাস। 10:50 আধুনিক গান পরিবেশন করবেন মান্না দে। 11:10 পরম্পরা, পদ্মশ্রী পূর্ণদাস বাউলের সাক্ষাৎকার নিয়েছেন আশিস গিরি। শুনলেন গীতাঞ্জলির আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। এখন শুনবেন সঞ্চয়িতা প্রসাদ তরঙ্গের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। সঞ্চয়িতার প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত দিয়ে। শরদ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী। 6:25 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সুমিত্রা সেন। 6:35 রামচরিত মানস, শুনবেন 124তম পর্ব। 6:45 দ্বিজেন্দ্রগীতি পরিবেশন করবেন সোনালী রায়চৌধুরী। 7:10 যুববাণীর অনুষ্ঠান, সুপ্রভাত, উপস্থাপনায় দেবার্ঘ সাহা। 8:30 পুরাতনী, শুনবেন পরাগ দত্ত। 8:50 লোকগীতি পরিবেশন করবেন শম্পা বিশ্বাস। 9:10 রাজধারা, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সরফরাজ আহমেদ। 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 12:00 সুরভি, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 1:10 পাশ্চাত্য সমিতির অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 2:30 স্বাস্থ্য সমিতির অনুষ্ঠান, শরদ বাজিয়ে শোনাবেন রাজীব চক্রবর্তী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত দিয়ে, পরিবেশন করবেন সুমিত্রা সেন। 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান, বলবেন প্রীতি মুরারকা। 6:30 হিন্দি কথিকার পরবর্তী অংশ, এরপর গুলগুলশন। 7:10 লোকগীতি পরিবেশন করবেন শম্পা বিশ্বাস। 7:30 দর্পণ, প্রীতি মুরারকা। 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন সঞ্চিত প্রচার তরঙ্গের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা আকাশবাণী।

কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। স্টুডিও খুলিতে এখন রাত 12:07 হয়ে 26 সেকেন্ড। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। জয় হিন্দ।